0: গীতটি সকলোৱে শুনিলা নহয় জানো? তোমালোকে এইবাৰ গীতটি লিখিবাচোন। প্ৰথমে স্থায়ী ভাগ লিখি লোৱা।
1: হম এক হ্যাঁ, হম এক থে, হম এক রহেঙ্গে। কি লিখা?
2: হম এক হ্যাঁ, হম এক থে, হম এক রহেঙ্গে।
1: হম এক হ্যাঁ, হম এক থে, হম এক রহেঙ্গে। ইহা স্থায়ী হ্যাঁ।
0: স্থায়ী ভাগ লিখিলানে? ইয়ার পিছত প্রথম অন্তরাটো লিখিবা।
1: পহলা অন্তরা লিখিয়ে। অন্তরে কি পহলি লাইন হয়?

Run a clant on a hound, run a clant on a hound, run a clant on a hound, run a clant on a hound. Ye muhurtoloi, ye muhurtate mor, kimanta teke, kotru dutatire nahai moran. Run a clant on a hound, run a clant on a hound, run a clant on a hound, run a clant on a hound. ঝনঝনাই আজি ঝনঝনাই মোর গণন জোয়ানর মারণাস্ত্র গমগমাই আজি গমগমাই জয় প্রতীক্ষা ধ্বনি রে মোর রাষ্ট্র নিয়তির রূপ ধরি কাপুর শত্রুর বিদারিম বক্ষ করিল লোপন দিগ্ভ্রান্ত নহও দিগ্ভ্রান্ত নহও দিগ্ভ্রান্ত নহও দিগ্ভ্রান্ত নহও কোন সক্রান্ত যি সক্রান্ত মোর দেহ ধ্বজার হয় বর্বর আঘাত অকাল পতন রণ ক্লান্ত নহও রণ ক্লান্ত নহও রণ ক্লান্ত নহও রণ ক্লান্ত নহও।

0: বহব দম্ভ তর্ক যাব ভারত সিংহ আজি জাগ্রত হয় প্রতি রক্ত বিন্দুতে সহস্র শহীদর সাহর ঐতিহ্য উজ্জ্বল হয় নর রক্ত লুলুক কর রাজ্য লুলুক নর রক্ত লুলুক কর রাজ্য লুলুক করো সাবধান হক পশ্চাৎগামী মহারুদ্র রূপে মহাসত্য রূপে মহারুদ্র রূপে মহাসত্য রূপে নুর্মুক্তি সন্ন হয় অগ্রগামী দেশর মাটিত আমি বক্ষ রক্তেরে স্বাক্ষর করি করি সপিম জীবন রণক্লান্ত নহও রণক্লান্ত নহও রণক্লান্ত নহও রণক্লান্ত নহও এই মুহূর্ত লই যি মুহূর্ততে মোট সীমান্ততে
1: ভূপেন হাজৰিকাৰ কণ্ঠগীতটি শুনিলে। এইবাৰ এয়া আৰতি শৰ্মা, গীতিকাৰ আনন্দীৰাম দাস।

রুদ্র বড়ুয়ার কণ্ঠগীতটি শুনিলে। তাহানির গীত অনুষ্ঠানটির ইমানতে অন্ত পড়িল। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু অনুষ্ঠান পরিচিতি।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি দেওবার 1433 ভাস্করাব্দর, শাওন মাহর আজি 30 দিন, 2026 খ্রিস্টাব্দর আগস্ট মাহর আজি 16 তারিখ। পঞ্জিকার পর পাওয়া তথ্য অনুসরি আজি শুক্লপক্ষর চতুর্থী তিথি। আজি পুয়া সূর্যোদয় হয়েছিল 4:58:14 আর আজি সূর্যাস্তর সময় বিয়লি 5:55:13।

চৌধুরীক প্রদান করেছিল। 2011 সনের 4 ডিসেম্বর তারিখে অম্বিকাচরণ চৌধুরীর দেহাবসান ঘটে। বাধায়ে আতি হে আয়ে, ঘিরে প্রলয় কি ঘোর ঘটায়ে, পাঁও কি নিচে অঙ্গারে, সির পর বরসে যদি জ্বালায়ে, নিজ হাথো মে হসতে হসতে আগ লগাকর জলনা হোগা, কদম মিলাকর চলনা হোগা। কবিতা ফাঁকির রচয়িতা আছিল ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী। প্রায় 5 দশক ভারতীয় রাজনৈতিক ক্ষেত্রখনের সঙ্গে ওতঃপ্রোতভাবে জড়িত হয়ে থাকা অটল বিহারী বাজপেয়ী আছিল ভারতীয় রাজনৈতিক তথা রাজনৈতিক জীবনের একটা ভোটা তরা। রাজনৈতিকভাবে ক্ষমতাশালী এগারী শক্তিশালী নেতা হিসাবে নহয়, নিজের শক্তিশালী ব্যক্তিত্বর সকলোরে হৃদয় জয় করবলে সক্ষম হয়েছিল এইগারী রাজনীতিবিদে। নবভারতর যুগদ্রষ্টা হিসাবেও অভিহিত করা অটল বিহারী বাজপেয়ীর ব্যক্তিত্ব আছিল রাজনৈতিক মতাদর্শগত ভিন্নতার বহু ঊর্ধ্বত, যারবাবে তেখেতক প্রকৃত মূল্যবোধর রাজনীতির নায়ক তথা বাটকটিয়া হিসাবে গণ্য করা হয়। স্বাধীন ভারতের দশমগী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করা অটল বিহারী বাজপেয়ী একধারে এগারী সাংবাদিক, কবি, গীতিকার, আন্দোলনকারী, সমাজ সংস্কারক, রাজনীতিজ্ঞ আর বহুমুখী ব্যক্তিত্ব তথা গুণর অধিকারী আছিল। তিনিটা শাসনকালত ভারতক প্রধানমন্ত্রীর রূপত সেবা আগবহা এইগারী মহান রাজনীতিবিদক ভারতীয় রাজনীতির ভীষ্ম পিতামহ আখ্যা দিছিল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ে। 10 বারকৈ তেখেত নির্বাচিত হয়েছিল লোকসভালৈ। 1996 সনত কেবল 13 দিনের প্রধানমন্ত্রী হিসাবে অটল বিহারী বাজপেয়ী প্রথমবারের নির্বাচিত হয়েছিল। ইয়ার পরবর্তী সময়ত 1998 সনত 13 মাহর আর সর্বশেষত 1999 সনের 2004 সনলৈ প্রধানমন্ত্রী হিসাবে কার্যনির্বাহ করেছিল এগারী নেতায়। অটল বিহারী বাজপেয়ীর দিনতে ভারতে প্রথমবারের সফল হয়েছিল পারমাণবিক সম্পরীক্ষা চলাবলে। 1998 সনত পোখরাণত ভারতে করা এই সম্পরীক্ষার পাছতেই সমগ্র বিশ্বই অনুমান করবলে সক্ষম হয়েছিল ভারতের প্রতিরক্ষা শক্তি সম্পর্কে। আনহাতে কেবল শক্তিরেই যুদ্ধ জিনিব নোৱাৰি বুলি জনা বাজপেয়ীয়ে চুবুরিয়া রাষ্ট্রসমূহৰ সৈতে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করার বাবেও চলাইছিল প্রচেষ্টা। চুবুরিয়া রাষ্ট্র পাকিস্তানের সৈতে কার্গিল যুদ্ধৰ পাছত কূটনৈতিক সম্পর্ক উন্নত করবলৈ পাকিস্তানের রাষ্ট্রপতি পারভেজ মুশারফৰ সৈতে আগ্রাত এক ঐতিহাসিক বৈঠকত মিলিত হয়েছিল অটল বিহারী বাজপেয়ী। এইগারী মহান জননেতার ভারতীয় রাজনীতির প্রতি আগবহা অবদানের প্রতি লক্ষ্য রাখি কেন্দ্রীয় সরকারে দেশের সর্বোচ্চ অসামরিক সন্মান ভারতরত্ন আগবাইছিল। 1924 সনের 25 ডিসেম্বর তারিখে মধ্যপ্রদেশের গ্বালিয়রত তেখেতর জন্ম হয়েছিল। সমাজের সর্বস্তরের মঙ্গলের প্রতিটি মুহূর্তত নিজক উৎসর্গা করা অটল বিহারী বাজপেয়ীর সামাজিক জীবনযাত্রা আরম্ভ হয়েছিল এগারী স্বাধীনতা সংগ্রামী হিসাবে। 1942 সনত ভারত ত্যাগ আন্দোলনত অংশগ্রহণ করেছিল বাজপেয়ীয়ে। অটল বিহারী বাজপেয়ীর কেখনমান গ্রন্থ আছিল ন্যাশনাল ইন্টিগ্রেশন, নিউ ডাইমেনশন অফ ইন্ডিয়াজ ফরেন পলিসি, গঠবন্ধন কি রাজনীতি, কেদি কবিরাজ কি কুন্ডলিয়া, অমর আগ হে, ব্যক্তিত্ব অর কবিতায়, ভ্যালুজ ভিজন এন্ড ভার্সেস অফ ইন্ডিয়াজ মেন অফ ডেস্টিনি ইত্যাদি। আজি অটল বিহারী বাজপেয়ীর স্মৃতি দিবস। ইতিহাসের পাত লুটিয়াই চালে আমি পাও 1845 সনত পদার্থ বিজ্ঞানত নোবেল বঁটা বিজয়ী ফরাসি বিজ্ঞানী গ্যাব্রিয়েল লিপম্যানের জন্ম হয়। 1867 সনত কার্ল মার্ক্সর দাস ক্যাপিটালের প্রথম খণ্ড প্রকাশিত হয়। 1888 সনত লরেন্স অফ আরবিয়া হিসাবে খ্যাত প্রথম বিশ্বযুদ্ধর সৈনিক, লেখক তথা পুরাতত্ত্ববিদ টি ই লরেন্সর জন্ম হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসিদ্ধ কাব্য গীতাঞ্জলির প্রথম প্রকাশ হয় 1910 সনত। 1960 সনত ব্রিটিশ সাম্রাজ্যবাদের শাসনমুক্ত হয়ে সাইপ্রাসে স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। আমেরিকান ফার্মাসিস্ট কোকাকোলার উদ্ভাবক জন পেম্বারটনের মৃত্যু হয় 1888 সনত। 1899 সনত জার্মান রসায়ন বিজ্ঞানী বানসেন বার্নারের উদ্ভাবক সিজিয়াম আর রুবিডিয়ামর আবিষ্কারক রোবার্ট বানসেনের মৃত্যু হয়। পঞ্জাবর বিশিষ্ট বিপ্লবী মদনলাল ভিংরার মৃত্যু হয় 1909 সনত। উগান্ডার প্রাক্তন রাষ্ট্রপতি আর একনায়ক ইডি আমিনর মৃত্যু হয় 2003 সনত। আজি পারাগুয়ের শিশু দিবস।

0: স্বাধীনতা আন্দোলনত সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দেশপ্রেমর এক নজির সৃষ্টি করেছিল অসমৰ বহু লোকে। মাতৃভূমির স্বাধীনতার হকে নিজের জীবন অহু পুরুষার্থ করা নমস্ব স্বাধীনতা সংগ্রামী সকলক আমি প্রত্যেক দিনে শ্রদ্ধারে সরু। নবীন চন্দ্র বরদলৈ আছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের এগারী নেতা, সমাজসেবক তথা এগারী দক্ষ অধিবক্তা। প্রতি তখেতর কর্ম আর অবদানের চিনস্বরূপে তখেতক কর্মবীর উপাধিরে সম্মানিত করা হয়েছিল। দুটা দশকর উকালতির পাছত তখেতে রাজনৈতিক ক্ষেত্রত যোগদান করেছিল। 1915 চনত নবীন চন্দ্র বরদলৈ এসোসিয়েশনের ডিব্রুগড় অধিবেশনের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিল। ব্রিটিশ সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে প্রতিবাদী সংস্থা হিসাবে 1903 চনত গঠন করা সভার কাম কাজ সমূহ নবীন চন্দ্র বরদলৈর নেতৃত্বতে ঠন ধরে উঠেছিল। সেই বছরতে বাবে স্বকীয় শাসনের দাবিলৈ ভারতের উপসচিব মন্টেগুর ওসরলৈ যাওয়া প্রতিনিধি দলটির নবীন চন্দ্র বরদলৈ আছিল অন্যতম সদস্য। 1918 চনত সংস্কার আসনির নীতি নির্ধারণের বাবে সংসদীয় সমিতির আগত উকালতি করবলৈ তেখেতক সভায় মনোনীত করেছিল। সভার সম্পাদক হিসাবে নবীন চন্দ্র বরদলৈয়ে পাঞ্জাবর জালিয়ানওয়ালাবাগর হত্যাকাণ্ডক কঠোর ভাষার গরিহণা দিছিল। তেখেতে 1920 চনত নাগপুরত হওয়া ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাত প্রতিনিধিত্ব করেছিল আর তাতেই মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন আগবাইছিল। নবীন চন্দ্র বরদলৈর নেতৃত্বত অসহযোগ আন্দোলনে রাইজর পূর্ণ সঁহারি লাভ করেছিল। 1926 চনত প্রথমবারের ভারতীয় জাতীয় কংগ্রেসের মহাসভা অনুষ্ঠিত হয়েছিল। কংগ্রেসী সকলের দলপতি আছিল নবীন চন্দ্র বরদলৈ। নবীন চন্দ্র বরদলৈর দেশভক্তির জোরে অসংখ্য যুবকক স্বাধীনতা আন্দোলনলৈ আকৃষ্ট করেছিল। তেখেতর জীবন আদর্শ আর কর্মর তেখেত চিরস্মরণীয় হয়ে থাকিব।
1: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলোৰে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
2: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
3: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
0: শোণিতপুৰ এখন ঐতিহাসিক জিলা। শোণিতপুৰ জিলা সত্ৰীয়া সংস্কৃতি, ঐতিহ্য আর প্রাকৃতিক সম্পদেরে চহকী। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আর বহু জাতি জনগোষ্ঠীর মিলনের স্থান এই জিলা। সমৃদ্ধ ইতিহাস আর সাংস্কৃতিক ঐতিহ্যই জিলাখনক এক সুকীয়া পরিচয় প্রদান করেছে। শোণিতপুৰ জিলাখন ইয়ার প্রাকৃতিক সৌন্দর্যের পর্যটকের মাজত বিশেষভাবে পরিচিত। রাজনৈতিক ইতিহাস আর সংস্কৃতির ক্ষেত্রে শোণিতপুৰে এক বিশেষ স্থান দখল করে রাখিছে। জিলাখনের মুখ্য সদর হয়েছে তেজপুর। এই তেজপুর সাংস্কৃতিক নগরী হিসাবে পরিচিত। তেজপুর নগরের প্রায় 5 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এখন ঐতিহাসিক স্থানের সমৃদ্ধ গাঁও হয়েছে দ পর্বতীয়া। 1921-1922 চনত ভারতীয় পুরাতত্ব জরিপ বিভাগে খননের জড়িয়ে এই ঠাইত শিলর মন্দির আর আহোম যুগত নির্মাণ করা ইটা আর শিলর দেওয়ালয়ের ভগ্নাবশেষ উদ্ধার করে। প্রাচীন কিংবদন্তী অনুসরি বান্দজাই হরি আর হরর মিলন চিরকালের স্মরণীয় করে রাখবলে হরিহরাত্মক শিবর প্রতিষ্ঠা করে ইয়াত মন্দির নির্মাণ করেছিল। বর্তমান এই শিলর দ্বার সেই প্রাচীন মন্দিরের ভগ্নাবশেষের অন্যতম অংশ। প্রত্নতত্ত্ববিদর মতে এই ঠাই গুপ্তযুগের আটাইতকৈ পুরনি স্মৃতিচিহ্নসমূহর অন্তর্গত। এই স্থান বর্তমান ভারতীয় পুরাতত্ত্ব জরিপ বিভাগের দ্বারা সংরক্ষিত হয়ে আছে। আজি দিনের 10 বজাত পথৰ কুকুৰৰ বাবে আশ্রয়স্থল নির্মাণের লক্ষ্যৰে তথা পৃথিৱীখন যে কেৱল মানুহৰ বাবেই নহয় পথৰ জীৱজন্তুৰ প্ৰতিও মানুহ সদয় হ'ব লাগে সেই বিষয়ে বিশেষ সজাগতা সৃষ্টিৰ বাবে চার্লিৰ সৈতে এখন চাইকেলেৰে ভাৰতৰ বিভিন্ন ঠাই ভ্ৰমণ কৰি থকা নালন্দা বিহাৰৰ যুৱক সোনু ৰাজৰ সৈতে ইন্দ্ৰজিৎ দাসৰ অন্তৰংগ আলাপ শুনিবলৈ নাপাহৰিব। প্ৰিয় শ্ৰোতা, আজি পুৱাৰ বাবে নিৰ্ধাৰিত সময়ো শেষ হৈ আহিল। আপোনাৰ আজিৰ দিনটো শুভ হোৱাৰ কামনাৰে মই ভাস্বতী দেৱী শৰ্মাই অনুষ্ঠানটি ইমানতে সামৰিছো। নমস্কাৰ।

0: কেন্দ্রীয় সরকার অসম সরকার খুঁজিব বিচাৰিছো যে 41 বছর হল আর কিমান দিন লাগিব আর কিমান দিনের ভিতর অসম চুক্তি রূপায়ণ হব, কারণ এটি অসমের পরিস্থিতি সলনি হয়েছে। অবৈধ বিদেশী নাগরিকর সমস্যায় অসম আন্দোলনের সময় যেমন জটিল আছিল তাতকৈ বেশি ভয়াবহ হল। জনবিন্যাস পরিবর্তন হল, মৌলবাদী সোমাল, অসমত বহির আগ্রাসন চলিছে। ইয়ার পিছতো কেন্দ্রীয় সরকার অসম সরকারের সাহস আর সদিচ্ছার অভাবের বাবে অসম চুক্তি রূপায়ণ হওয়া নাই। অসমের জ্বলন্ত বিদেশী নাগরিকর সমস্যা এটি অমীমাংসিত হয়ে আছে।
1: ইপিনে অসম চুক্তি রূপায়ণ বিভাগের মন্ত্রী অতুল বরাই চুক্তিখনের অসম্পূর্ণ দফাসমূহ তৎপরতারে রূপায়ণ করার বাবে রাজ্য সরকারে আন্তরিক আর দায়বদ্ধতার কাম করে যাব বলে মন্তব্য করেছে। অসম চুক্তির 41 বছর সম্পূর্ণ হওয়া উপলক্ষে কালি সামাজিক মাধ্যমযোগে দিয়া এটা বার্তাত মন্ত্রীগুলো কয় যে রাজ্য জাতীয় স্বার্থ, সাংস্কৃতিক স্বকীয়তা আর জনসাধারণের ন্যায্য অধিকার সুরক্ষিত করার সরকারের নিরন্তর প্রচেষ্টা অব্যাহত থাকিব। চুক্তির চেতনাক অধিক শক্তিশালী করে সুরক্ষিত, সমৃদ্ধিশালী আর উন্নত গড়ার সংকল্প গ্রহণ করবলে সকলের প্রতি আহ্বান জানায়। পরবর্তী বাতর শুনক নিরুপমার পড়া।
2: সমগ্র রাষ্ট্রে আজি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেতাগী শ্রদ্ধার সুঁৱৰিছে। প্রধানমন্ত্রীর আসন অলঙ্কৃত করা অটল বিহারী বাজপেয়ীয়ে 2018 চনের আজির দিনটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে আজি নতুন দিল্লী থাকা প্রাক্তন প্রধানমন্ত্রীগুলির সমাধি সদৈব অটলত পুষ্পার্ঘ্য নিবেদন করে। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, রাজ্যসভার উপসভাপতি হরিবংশ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং আর বিজেপির রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীনেও প্রাক্তন প্রধানমন্ত্রীগুলো শ্রদ্ধা নিবেদন করে। 135 সংখ্যক ইন্ডিয়ান অয়েল দুরান কাপ ফুটবল প্রতিযোগিতাত আজি রাঁচির বিরসা মুন্ডা ফুটবল স্টেডিয়ামত হবলীয় প্রথমখন কোয়ার্টার ফাইনেলত এস সি দিল্লী মণিপুরের এফ সি রেংদার বিরুদ্ধে অবতীর্ণ হব। খেলখন বিয়লি 4 বজাত আরম্ভ হব। কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনত আজি সন্ধ্যা 7 বজাত হবলীয় দ্বিতীয়খন কোয়ার্টার ফাইনেলত আই এস এলের চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল এফ সি সেনাবাহিনীর ফুটবল দলের সম্মুখীন হব। কাইলৈ হবলীয় তৃতীয়খন কোয়ার্টার ফাইনেলত মোহনবাগান জামশেদপুর এফ সির বিরুদ্ধে অবতীর্ণ হব। একদিনে সন্ধ্যা 7 বজাত শিলংয়ের জওয়াহরলাল নেহরু স্টেডিয়ামত হবলীয় চতুর্থখন কোয়ার্টার ফাইনেলত নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি শিলং লাজং এফ সির সম্মুখীন হব। ভারতে শ্রীলঙ্কার বিরুদ্ধে গালে টেস্টর আজি দ্বিতীয় দিনা 2 উইকেটের বিনিময়ত কালি সংগ্রহ করা 288 রানের পর প্রথম ইনিংসের খেল পুনের আরম্ভ করব। প্রথম দিনের খেলের সমাপ্তির পর কালি দেবদত্ত পাডিকাল্লে 131 আর ঋষভ পন্তে 27 রান করে খেলি আছিল। ইয়ার পূর্বে কে এল রাহুলে 77 রান করা অবস্থাত আঘাতের বাবে ইনিংস আধরুয়া রাখি স্বেচ্ছায় পেভিলিয়নলৈ উভতি যায়। ইয়ার আগে ভারতে টসত জিকি প্রথমে বেট ধরার সিদ্ধান্ত লয়। বিশ্বনাথ জেলার অন্তর্গত বিহালী সমষ্টির বেদেটি ক্রীড়া সন্থার উদ্যোগত তৃতীয় বার্ষিক বেদা গঞ্জু আর জর্জ হিল সোঁৱৰণি প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতা কালিরপর অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতাত রাজ্যের বিভিন্ন প্রান্তর 8টা দলে অংশগ্রহণ করব। কালি প্রতিযোগিতার প্রথম খেলত তেজপুর এফ সিয়ে বিহালী এফ সি দলক 4-2 গোলের ব্যবধানত পরাস্ত করে। প্রতিযোগিতার পরবর্তী খেলসমূহ ওদালগুড়ি, লক্ষিমপুর, ঢেকিয়াজুলির দরে আগশারীর দলসমূহে অংশগ্রহণ করব। স্থানীয় বতৰৰ আগলি বতৰা অনুসৰি অহা 24 ঘণ্টাত গুৱাহাটী আৰু ইয়াৰ উপকণ্ঠ অঞ্চলত বতৰ ডাৱৰীয়া হৈ থকাৰ লগতে বিজুলী ঢেৰেকনিৰে 2 এজাক বৰষুণ হোৱাৰ সম্ভাৱনা আছে। আজি গুৱাহাটীৰ তাপমাত্ৰা সৰ্বোচ্চ 35 ডিগ্ৰী চেলচিয়াছ আৰু সৰ্বনিম্ন 27 ডিগ্ৰী চেলচিয়াছ হ'ব পাৰে বুলি বৰঝাৰৰ আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই আগজাননী দিছে। এই সময়ছোৱাত অসম, মেঘালয়, অৰুণাচল প্ৰদেশ, নাগালেণ্ড, মিজোৰাম, ত্ৰিপুৰা আৰু মণিপুৰৰ ঠাই বিশেষে পাতলীয়াৰ পৰা মজলীয়া বৰষুণ হোৱাৰ সম্ভাৱনা আছে বুলি বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই আগলি বতৰা দিছে। বাতৰি শেষ কৰাৰ পূৰ্বে প্ৰধান বাতৰি কেইটা আকৌ এবাৰ। গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হাস্পাতালত কেইবাটাও নতুন প্ৰকল্প স্থাপন কৰা হ'ব বুলি মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ প্ৰকাশ। বিগত দশকটোত ৰাজ্যৰ অৰ্থনীতি 3 গুণ বৃদ্ধি হোৱা বুলি মুখ্যমন্ত্ৰীৰ দাবী। ৰাজ্যত লোকপিয়লৰ স্বগণনা প্ৰক্ৰিয়াৰ আজি সামৰণি, কাইলৈ লোকপিয়লৰ দ্বিতীয় পৰ্যায়ৰ প্ৰক্ৰিয়া আৰম্ভ। প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী অটল বিহাৰী বাজপেয়ীৰ মৃত্যুবাৰ্ষিকীত আজি দেশজুৰি নেতাগৰাকীক স্মৰণ আৰু দুৰান কাপ ফুটবল প্ৰতিযোগিতাৰ কোৱাৰ্টাৰ ফাইনেলত আজি এছ চি দিল্লী, মণিপুৰৰ এফ চি ৰেংদাই আৰু ইষ্ট বেংগল এফ চি সেনাবাহিনীৰ ফুটবল দলৰ সন্মুখীন। পুৱাৰ আঞ্চলিক বাতৰি ইমানেই। দিনৰ 11 বজাত মুখ্য বাতৰি শুনিবলৈ পাব।

0: চঞ্চল কুলা হলে ভাঙে ঘুমতি, অবলিয়া মন মুরকিয় উচাতন, কালির হুরু যে আনি দিবা পুয়তি, কালির হুরু যে আনি দিবা পুয়তি। ধন্যবাদ।
1: সুন্দর হয়েছে। এবার অকমানি ভাইটি, কি নাম তোমার?
2: নমস্কার, মোর নাম ইমান মজুমদার।
1: ইমান কোরপা আহিছা?
2: কামাখ্যা পৰা আহিছোঁ মই।
1: আজি আমাক কি শুনাবা মেলত?
2: মানে ভূপেন হাজৰিকাৰ গীত শুনাম।
1: গোৱা।
2: মানুহে মানুহৰ বাবে যদিহে অকণো নেভাবে, অকণি সহানুভূতিৰে ভাবিব কোনেনো কোৱা সমনীয়া। মানুহে মানুহৰ বাবে যদিহে অকণো নেভাবে, অকণি সহানুভূতিৰে ভাবিব কোনেনো কোৱা সমনীয়া। মানুহে মানুহৰ বাবে, মানুহে মানুহক বেচি মখুজি, মানুহে মানুহক কিনিব খুজি, মানুহে মানুহক বেচিব খুজি, মানুহে মানুহক কিনিব খুজি।

পরদেশী বাবু ছবিত উদিত নারায়ণের কণ্ঠগীতটি শুনিলে। একক হিন্দী ছবির গীতের অনুষ্ঠানের শেষত পরদেশী বাবু ছবিত শুনক আনন্দরাজ আনন্দর কণ্ঠর এটি গীত।

0: নাম তোর?
1: মোর নাম ধনপুর লস্কর।
0: তোর ঘর কত?
1: কামপুরত।
0: কামপুর কোন ঠাই?
1: নট এভরি গাঁট।
0: তোর নাম?
2: মানিক বরা।
0: তোর ঘর?
2: কামপুরের পুরনি দেউরি গাঁট।
0: তহতর লগরবর নামবর এফালে পা কই যা। কি নাম হিহতর?
2: আমার লগর বলি বলে কোনো নাই, ইহে মোর লগর, ইয়ে মোর বন্ধু।
0: তহতেই রেল বগরাইছ? সঁচা কথা কও?
1: সঁচা কথা কইছো, আমি রেল বগরা নাই।
0: যদি রেল বগরা নাই, এই রেঞ্জ পাটে কি করেছিলি?
1: সেই পাট রেঞ্জ আমার নহয়, আমি খেতিয়ক মানুষ, রেঞ্জারে কি করিম? আমি
0: চৰাইবাহী শিপিনী সংঘৰ পৰা তহঁত দুটাক ধৰি আনিছো, এনেই ধৰি অনা নাই। কামপুৰৰ মানুহ হৈ তাত ৰাতি কি কৰিছিল ক?
2: সেইফালে আমাৰ নিজৰ মানুহ আছে, মিটিৰ খাবলৈ গৈছিলোঁ।
0: বৰ চতুৰ ইহঁত দুটা, বৰ মিছা কথা ক'ব জানো।
2: আমি মিছা কথা কোৱা নাই, আমি আমি ৰেল বগৰুৱা নাই।
0: তহঁত দুটাক আজি

0: দারোগা কথা কইছে কি নাই?
1: স্যার, একো কথা উলিয়াব পৰা নাই। ইমানকৈ মৰাৰ পাছতো আসল কথাবোৰ নোলায় স্যার।
0: এই আসামি ডেকালোরা, রাইট আনসার, আই মিন আসল কথাটো কব লাগে।
1: ইহঁত দুটা শিয়ালৰ দৰে চতুৰ।
0: চতুৰ? ক্লেভাৰ, কানিং, লাইক জ্যাকল?
1: ইয়েস স্যার।
0: ঠিক আছে, নাও আমি কোয়েশ্চন করিব। হেই ডেকালোরা, আমি ক্যাপ্টেন ফিঞ্চ আছে। আমি বহুত মানুহ মারিছে, গতিকে রাইট আনসার দিলে ভাল। তোমালোকে ট্রেন স্যাবোটেজ করেছে? হ্যাঁ, ট্রেন গিরাইছে?
2: আমি হেল্প করবা না।
0: ইউ,
3: আমি হসা কইছো, আমি আমি হেল্প করবা না।
0: হেল্প করবা না? তোমালোক লক্ষ্মী প্রসাদ গোস্বামীর মানুষ আছে? হ্যাঁ, কত আছে লক্ষ্মী প্রসাদ গোস্বামী? বেনুধর ডেকা, ভিবিরাম বোরা এন্ড কামেশ্বর বরদলৈ কত আছে? হ্যাঁ, আসল কথা তো মোক কব লাগে।
2: আমি কাকো চিনি নাপাও, আমি কেতিয়ক মানুহ, পথাত কেতিয়ে করো?
0: দারোগা,
1: ইয়েস স্যার,
0: লক্ষ্মী প্রসাদ গোস্বামীক ডেড অর লাইফ ধরে দিলে ব্রিটিশ গভর্নমেন্টে 10,000 rupees পুরস্কার দিব বলে অ্যানাউন্সমেন্ট করেছে। কিবা খবর আছে?
1: এতিয়ালৈকে স্যার একো খবর নাই। বতাহত যেন মিলি গেছে লক্ষ্মী প্রসাদ গোস্বামী।
0: আপনি কি কইছে মই একো বুঝি পোৱা নাই।
1: নাই স্যার, নাই স্যার, এতিয়ালৈকে কোনো খবর অহা নাই স্যার, কোনো খবর পোৱা নাই।
0: এই আসল কথা তো কব লাগে, লক্ষ্মী প্রসাদ কত আছে? আচ্ছা, সাইলেন্স আছে। তোমালোকে ট্রেন সেবোটেজ করেছে? হ্যাঁ, ট্রেন গিরাইছে? রাইট আনসার দিব লাগে।
2: আমি সঁচা কথা কৈছো, আমি রেল বগরা নাই। লক্ষ্মী প্রসাদ গোস্বামীক আমি চিনি নাপাও, তেও কোন আমি না জানো।
0: ইউ লয়ার।

0: সুবিধাও নাই, মাজত পাহাড় আর দিগারও নয়, মাজতে বরবিলা রিজার্ভ। এই রিজার্ভত নেপালি মানুষের বসতি। মই ভাবো আমি বরবিলা রিজার্ভেরে নগৈ অমরা কলংঘাটে দি উত্তর পারলে যাওয়া উচিত হব। তারপর নদীর পারে পারে গোবর্ধন পাহাড়লৈ গৈ আকৌ সেই একেখন নদীকে পার হব লাগিব। নদী পার হয়ে দক্ষিণ পারলৈ আহি লক্ষ্যস্থানলৈ যাই মঙ্গল হব। এনেদরে গলে নেপালীবিলাকে গম নাপাব। এতিয়া আপনাদের কি কয়?
1: আপনি এই অঞ্চলবর ঘুরি ফুরে উচিত অনুচিত ভাল বেয়া আপনিহে জানিব। লয়রাম শিকারী মানুষ, লয়রামে বা কি কয়?
2: গোসাঁয়ে কোয়া কথাখিনি শুদ্ধ, মই গোসাঁয়ের কথাত একমত। সে ঠাইলৈ আগতেও কেইবাবারও গৈছো। হহরা, কমারকুচি, বরগুক, নোয়াগাঁও এইকেইখন গাঁও আর পথার পার হয়ে অমরা কলংঘাট পামগৈ। অমরা পাহাড় অঞ্চল, কলংঘাটর ঘাটৈ দুর্লভ ডেকা খনিকর। ঘাটয়ে গোসাঁয়েরও মোক ভালদরে চিনি পায়।
0: খুব সম্ভব সন্ধিয়া সময়ত আমি কলংঘাট পামগৈ, হয়নে মেধি?
2: হয়, কলং পার হয়ে উত্তরে পারে পারে খাগরি কৰাণীৰ মাজে মাজে খোঁজ লব লাগিব।
0: হয় হয়, মই এটা কথা ভাবিছো। ধামকুণ্ডা গাঁও পার হয়ে মোৰ চিনাকি মানুহ এজনৰ ধিপুজি পাম ঘৰত ৰাতিটো জিৰণি লব পাৰিম। তাতে ৰাতিটো কটাই ৰাতিপুৱাই পুনৰ যাত্ৰা আৰম্ভ কৰিম।
3: ভালে হব, পাম ঘৰতে আমি সকলোৱে ৰাতিৰ ভাত খাজো খাব পাৰিম।
4: হে ভগবান, কথার মাজতে তার ভাত খোৱাৰ কথা।
0: হয় হয়, তাতে আমি ভাত খাব পাৰিম আর ভালদরে শুবও পাৰিম। মেধি
2: গোসাঁই,
0: কাইলৈ আমি বেলি পড়ার আগে আগে ইয়ারপরা ওলাই যাম। আপুনি প্রথমে গৈ অমরা পাহাড়ের কাষর জঙ্গলত রই থাকিব, তারপর দুজন দুজনকৈ আমি সকলো ওলাই যাম।
2: হব গোসাঁই,
0: আপোনালোকে প্রয়োজনীয় হাতিয়ারবর মনাত ভরাই লব।
5: ৰেঞ্চ দুপাত, হাতুৰি দুটা, চাৰিখন দা মোনাত ভৰাই লৈছোঁ। দীঘল নাল থকা দা দুখন হাতত লৈহে যাব লাগিব, বাট মুকলি কৰি যাব লাগিব।
6: নিউতে কাপোৰেৰে মেৰিয়াই নিম, গাঁও পাৰ হোৱাৰ পিছত মুকলি কৰি নিব লাগিব।
0: কেহত?
6: হয়,
0: বন্দুকটো লুকুৱাই নিব।
3: দধিৰাম ককাইদেউ আৰু মই চাউল দাইল আলু সোপাকে মোনাত ভৰাই ল'ম, ডাঙৰ কেৰাহী এটাও ল'ব লাগিব।
0: ভোকত কষ্টকৰ কাম কেনেকৈ কৰিব? দেহত শক্তি নাথাকিলে এনেবোৰ কামত অসুবিধা হয়। সকলোৱে চিন্তা কৰক, কিবা বস্তু ল'বলৈ থাকি গ'ল নেকি, নহ'লে কামৰ সময়ত সমস্যা হ'ব। এতিয়া আমি আমাৰ আচল কথালৈ আহোঁ। বেণুধৰ ডেকা, আপুনি আৰম্ভ কৰক।
7: ধনপুৰ লস্কৰ আৰু ভিবিৰাম বৰাই ৰেল লাইনৰ ফিচ প্লেটৰ নাটবল খুলিব। ভিবিৰামৰ লগত কামেশ্বৰ বৰদলৈ আৰু ধনপুৰৰ লগত মই থাকিম। ফিচ প্লেটৰ নাটবল খোলাৰ লগে লগেই কামেশ্বৰ আৰু মই উৰণেৰে ৰেল লাইন ঠেলিব লাগিব, প্রায় 2 ইঞ্চি ফাঁক করে রাখব।
3: রেলর সিঁড়ি খুলি খাওয়ের ফালে বেকাকৈ দিব লাগিব, তেহে রেলর ডবাব খাওয়াই পড়বগে। 15-20 মিনিটের ভিতরে নটবল খুলিব লাগিব, হাতুড়ি মরার শব্দ বেশি হলে শত্রুয়ে গম পাব।
6: সেই সময় পহরাদারের ট্রলিখন নাহিলেই হল।
5: মই আর দধিরামে রেল লাইনের পূব দিকত পহরা দিম, সি মোরপরা 200 ফুট দূরত থাকিব।
8: মধু ককাইদেউ আর মই পশ্চিম দিকত পানিখাইটির দিকত থাকিম। মিলিটারি আহিলে সেইফালের পরে আহিব, বন্দুকৰ প্ৰয়োজন পশ্চিম দিশতহে। মধু ককাইদেউ বন্দুক চলোৱাত পাকৈত বুলি জানিব পাৰিছোঁ।
0: মেধি, আপুনি ৰেল লাইনৰ দক্ষিণে চকু দিব। দক্ষিণে জনজাতীয় সৰু গাঁও এখন আছে, সেইফালৰ পৰাও ব্ৰিটিছ মিলিটেৰী আহিব পাৰে।
6: আমি সকলোৱে মমবাতিৰ পোহৰত কামবোৰ কৰিব লাগিব, মমবাতিৰ পোহৰ বেছি দূৰলৈ নাযায়। অৱশ্যে আগুনৰ কুঁৱলি আমাক সহায় কৰিব।
0: ৰূপৰাম হোত।
9: হয় গোসাঁই,
0: আপুনি ফিচ প্লেট খোলাৰ ঠাইতে থাকিব। ৰেল লাইনৰ চিৰি ঠেলোতে 4-5 জন মানুহৰ শক্তিৰ প্ৰয়োজন হ'ব, আপুনি লাইন ঠেলাত সহায় কৰিব, তেতিয়া আমাৰ কাম কম সময়তে হ'ব। ইয়াৰ উপৰি আপুনি আপোনাৰ ঘড়ীৰ কাঁটা মন কৰি থাকিব লাগিব, শক্তি আৰু সময় দুয়োটাই মূল কথা। মই আপোনালোকৰ ছাঁৰ দৰে সকলোৰে কাষত থিয় হৈ থাকিম।

0: হে ভগবান, কাম ভেড়া যেন ভালে ভালে হয়ে যায়। প্রভু সহায় করিবা। হরি হরি রাম রাম,
1: হরি হরি রাম রাম, হরি হরি রাম রাম।
0: হে প্রভু, মহাভারত যুদ্ধত পাপ নাছিল, তুমিয়ে কইছিলা। আমার বহুতকে সিহতে হত্যা করিলে, বহু নারী ধর্ষিতা হল, স্বাধীনতা বিচরা জানু পাপ। প্রভু ক্ষমা করিবা আমাক। বিপ্লবী বন্ধু সকল, আমি সকলে শপথ লৈছো, প্রতিজ্ঞা করছো যে কেতিয়াবা যদি কোনোবা এজন ধরাও পড়ো, তেতিয়া নিজে মরি যাম, কিন্তু কারো কথা কেতিয়াও প্রকাশ নকরিম।
1: হয় গোসাঁই।

হলো কি বজটা ধারি রূপর কুমার হলো কি বজটা ধারি ও কি রাজ গোরা খটখট খটখট কে দৌড়া ও কি রাজ গোরা খটখট খটখট কে দৌড়া।

0: গোজালৰ দৰে বহিনো কি চিন্তা কৰি আছে?
1: নাই কন্দা, ক'তো কন্দা দেখিলে? সিহঁত শুলে নে?
0: শুলে।
1: এই মৌতিজনী দেখোন হাতে খানে একোৱেই নাই, কি ক'ত লাগে দিবি?

বুঢ়ী আই জুহালতে চকুলো শুকাই দেউতাৰো একেডখাই পদূলি লৈ চাই বহুদিন হ'ল সৰু বোপাই মুখ দেখা নাই।

0: অধ্যায়, আমার লোকপিয়ল, আমার বিকাশ।
1: লোকপিয়লর প্রথম পর্যায়ত গৃহতালিকা আর গৃহপিয়ল অর্থাৎ আপনার বাসগৃহর গণনা করা হব। আহ।

মূল হিন্দী রচনা যোগেশ ত্রিপাঠীর, অসমীয়া অনুবাদ বিশাল মজুমদারর, নাটর প্রযোজনা ঋতুপর্ণ দাসর। এয়া শুনক রানী দুর্গাবতী।

0: সিদ্ধান্ত লওয়ার সময়। ক্ষমা করব রাজমাতা, নিজের ব্যক্তিগত সুখ একাশরিয়া করে রাজ্যের সুরক্ষা আর সম্মানের কথা চিন্তা করব লাগিব, অন্যথা গোন্দবানা সাম্রাজ্য শত্রুর অধীন হবলৈ বেশি পড়া লাগিব।
1: ক্ষমা করব রাজমাতা, নগর আর সমীপবর্তী অঞ্চলত ঘোষণা করা হয়েছে যে মহারাজর সহিতে মহারানী দুর্গাবতীয় প্রাণ আহুতি দিব।
2: কি এয়া কেতিয়াও হব নোৱাৰে।
3: মই সতী নহও, মহারাজক মই মনে প্রাণে স্বামী বরণ করেছিল, তেও গুছি গল, কিন্তু তেও আধরুয়া সপোন মই পূরণ করিম। মা দুর্গায় দিয়া এই অমূল্য জীবন মই অথলে যাবলৈ নিদিও। রাজমাতা মোক আশীর্বাদ করক, আপনার পুত্রর পাছত মাতৃভূমি রক্ষার বাবে মই প্রতিটো উষা উৎসর্গা করিব বিচাৰো।
4: রাজমাতা, রাজমাতা, রাজমাতা,
2: কি হল দেওয়ান আধার সিংহ?
4: রাজমাতা, মালর বাইজিত বাজ বাহাদুর খানে আমাক আক্রমণ করবলে আহিছে।
2: কি তেওর পিতৃর মৃত্যু 40 দিনেই হোৱা নাই আর তেও এনে কার্য করেছে? পুত্রী দুর্গাবতী, তুমি পাহরি যোৱা যে তুমি মহারাজ দলপত শাহর বিধবা পত্নী, এতিয়া তুমি গঢ়া রাজ্যর রানী, রানী দুর্গাবতী।
3: আধার সিংহজি, আমি বাজ বাহাদুরক উচিত প্রত্যুত্তর দিম, সেনাবাহিনী পঠিয়াই দিয়ক, যুদ্ধভূমিত মই থাকিম।
4: জি আজ্ঞা মহারানী।

0: সাবধান, জিল্লে ইলাহি জালালউদ্দিন মুহাম্মদ আকবরের আগমন হয়েছে।
1: মহারাজ, জিল্লে ইলাহি গঢ়া সাম্রাজ্যের মহারানী দুর্গাওতীয় বাজ বাহাদুরক পরাস্ত করে আর ক্ষমাদানও করে। এতিয়া চারিওফালে রানী দুর্গাওতীর সাহসিকতা আর মহানতার কথায় চর্চা হয়েছে।
2: সাহসিকতা, মহানতা, বীরবল, মই আনৰ পরাক্রম মহানতার কাহিনী শুনি ভাল নাপাও। বিজয়নগরের কথা পাছত দেখা যাব, কিন্তু বর্তমান মেয়র রানা প্রতাপ আর গহার দুর্গাবতীক আমার সাম্রাজ্যত লগলগাটো অত্যন্ত জরুরি।
1: মহারাজ, গঢ়া এখন সরু শান্ত রাজ্য, তারপর আমার কোনো আশঙ্কা নাই।
2: আশঙ্কার সীমার বাবে নহয় বীরবল, ইতিহাসের বাবে। অনাগত সময়ত যাতে মোকেই মহান আকবর বলে কয়, তার বাবে যিয়ে উচ্চ শিখরত আরোহণ করবলে দুঃসাহস করে তেওঁকেই হীনত করা হব। প্রকৃততে যিসকল মহান সেই সকল রজা আর রাজ্য আমার অধীন করব লাগিব। যি বৈরম খানে মোক আঙুলিত ধরে খোজ কাড়িবলে শিকাইছিল তেওঁৰপৰাও মই আতুৰি আহিছো, নহলে মানুহে কব বৈরম খানৰ বাবেই আকবর শাহেনশাহ হল।
1: যিসকলে আপোনাৰ বৈশ্যতা স্বীকার নকৰে
2: তেওঁলোকৰ লগতে তেওঁলোকৰ নাম মাটিত মিলাই দিম মই।
3: জাহাপনা, আপোনাক লগ পাবলৈ ৰতনপুৰৰ ৰজা কল্যাণ শাহী আহিছে।
1: ৰতনপুৰ গঢ়া ৰাজ্যৰ দক্ষিণপুৰ সীমাত পৰে।
2: তেনেহলে দুর্গাবতীর বিপক্ষে কিবা পরামর্শ দিবলৈ আহিছে সাগৈ। মাতাদেও কিনো কয় শুনুসুন।
4: জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক।
2: বহক, কওকসুন ইয়ালৈ অহার কারণ।
4: জাহাপনা, গঢ়া রাজ্যের রানী দুর্গাবতীয়ে রাজবাহাদুরক পরাস্ত করার পাছৰ পৰা আমি ওচৰ চুবুরিয়া রাজ্যবোৰে ভয়ে ভয়ে থাকিবলগীয়া হৈছে। তেওঁ যিকোনো মুহূর্তত আমাক আক্রমণ কৰিব পাৰে।
2: যদি তেনেকুৱা হয় তেওঁ মালোয়ার উপরতো আক্রমণ চলালেহেতেন।
4: মালোয়ার উপর আক্রমণ নকৰি তেওঁ নিজকে মহান সজাব বিচাৰিছে জাহাপনা। আসলতে তেওঁ মোগল সাম্রাজ্য দখল কৰিব বিচাৰে।
2: মোগল সাম্রাজ্য দখল কৰিব বিচাৰিছে কি সাহসত!
4: তেওঁ নিজৰ সামৰ্থক লৈ অহংকাৰ কৰে, লগতে তেওঁ বিৰল হাতি আৰু সহায়ক পৰামৰ্শদাতা আছে।
2: হাতি।

0: চাকরি পাই গলো।
1: আরে বাহ, অভিনন্দন। এতিয়া খুব শপিং।
2: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
1: রবে হুনটু, স্যালারির আগতেই খরচ।
2: টোটালি কে লোন পোয়া যায় নো?
1: প্রথমে বাজেট বনাবলৈ শিক, তার পিছত খরচ কর।
2: কিন্তু বা
1: সা, উপার্জনের এক অংশ সদায় বসাবি, কিন্তু পার্টি পড়া বাসিব নোয়ারিবি।
2: ও বাইদেউ, পার্টি মুর বাজেট তোর।
3: আরবিআই কয়
4: সঠিক বিত্তীয় আচরণে আপনাক বসাই রাখে।
5: হম আপকে হ্যাঁ কন বুল ছবির মাইনী মাই শীর্ষক গীতটি এবার আগবাইছ অনুষ্ঠানত। শিল্পী হৈছে লতা মঙ্গেশকৰ।